যুগে যুগে তুম প্রেমর ডোরিরে ভাবর ডোরিরে বন্ধায় সারা সংসার এমিতি ভাবর ডোরিরে বন্ধা হয়ে থাও আহে মনুয়া ঠাকুর। এইটি শেষ করুছু আজির অর্ঘ্য থাড়ি। আকাশবাণী এফএম রেনবো কটক। এবে আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 99তম ভাগ। বর্ণনা সঞ্জয় কুমার শতপথী, প্রযোজনা সুহাস মহান্তি।

0: সাদু ওয়েলকাম ব্যাক টিউন করিছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কোচন্দ দিলসে দিল তক শিখিবার কথা কথা হউতলে আজি শুভ সকালে টাইম আউ বহুত অল্প তার মানে আউরি গোটে গীত মধ্যে শুনিবার আছে আপনকু শিখিবার সাথে কোনসে বয়স তো নথায় কথা আপন শুনিথিবে বহুত কিন্তু তাকু কেতে পরিমাণের পালন করছেন তা উপরে মধ্যে বহুত ইম্পর্টেন্স দবাকু পড়িব বহুত সময় আমার ইচ্ছা বহুত কথা করিবা পাই থাকে কিন্তু এই যে ইচ্ছা শক্তি বা শিখিবার ইচ্ছা শক্তি টিকে টিকে আমাকে বয়স আগে নুয়াই দিয়ে কিন্তু যদি আপনার ইচ্ছা শক্তি সেতে স্ট্রং থিব বয়স তা আগে হার মানিযিব আজির যে সামাজিক গণমাধ্যম যুগ হাত পাঁতরে সমস্ত খন্ডে খন্ডে মোবাইল তা ভিতরে সারা দুনিয়ার কেতে কথা কেতে জিনিস আপনার চাইলে গোটে স্মার্টফোন মোবাইল ফোন আজকাল বহু জিনিস শিখিপার অলমোস্ট সবু কথার ইনফরমেশন আপনার ফোন আভেলেবল অনলাইন আভেলেবল অখিবা ইচ্ছা লে আপনার সবু শিখিপার শিখিবার সুযোগ পার ইচ্ছা লে সব সম্ভব হব কলাঠারু ক্রীড়া শিক্ষাঠারু ঘরকরণা সব ক্ষেত্রে এক্সপর্টস মানকর গাইডেন্স ভিডিও এসব আভেলেবল অনলাইন রে বাস আপনি চেষ্টা করন্তু সবুদিন কিছু কিছু নুয়া শিখিবা পাই আর বর্তমান গোটে বিউটিফুল ট্র্যাক প্লে করে দেউছি ফ্রম দ মুভি দিওয়ার কারণ আজ হচ্ছে নিতু সিংকর হ্যাপি ওয়ালা বার্থডে তেমন নিতু সিংকু এফএম রেনবো পরিবার তরফ হ্যাপি বার্থডে টু ইউ জনাই দিই আমি সমস্তে দ্য অল ফ্যান্স যে অনেক নিতু সিংকর ফ্যান্স সেমানক পাই ডেডিকেট করি এই বিউটিফুল ট্র্যাকটি কহ দু তুমে या चुप रहूं स्टे ट्यून 100.4 आकाशवाणी एफएम रेनबो को तां दिल से दिल तक
1: ना
2: दिल में मेरे आज क्या है

0: আজি যাইছি আৰু গোটেই কল দেখিবা কি কৰিছন্তি কোঠু কৰিছন্তি কি নমস্কাৰ গুড মৰ্ণিং কি কৈছিলে কোঠু কৈছিলে নমস্কাৰ কণ কহবে আপোনাৰ ভিতৰত বৰ্তমান বি ছোট বেলাৰ ছোট প্ৰকৃতি কণ সব অট পিলাৰ প্ৰকৃতি আইটা ৰবা কাহিকি দৰকাৰ প্ৰত্যেক মনুষ ভিতৰত আপোনাৰ মত কণ
1: যেতে বয়স হলে বি ছোট পিলা ভাল প্ৰকৃতিকে ৰহিলে স্নেহ শ্ৰদ্ধা সমস্ত বঢ়িব
0: আজ্ঞা
1: তুমি যদি গোটেই পিলা পাখে তুমি ছোট পিলা হৈকি ৰহিল তাহলে সেই পিলাৰ সাংগ বি হৈগল
0: বঢ়িয়া কথা ঠিক কহিলে
1: যদি গোটে বাপ মা পাখে তো সবুলে ছোট যেতে বয়স হলে বি বাপ মা পাখে সবুলে ছোট যেতবে আমি সংসার কলে আম পিলা মানে বড় হলে আমি পিলা মান সাথে যেতবে সাঙ্গ হওয়া চাইলে আমি
0: ছোট পিলা হওয়া পাই পড়ব আপনার ভিতরে কোণ এবে বি অছি ছোট বড় অভ্যাস যেটা পরিবর্তন হই পারনি জমা ম্যাডাম
1: মোর সবুলে অভ্যাস তো রহুছি সব ছোট পিলা সাথে মোর সাঙ্গ হওয়ার
0: আচ্ছা
1: যেতে ছোট পিলা যেতে ছোট ঝিও যেতে ছোট পুও মো সমস্ত স্যার সাঙ্গ হওয়া চাই সবুলে সাঙ্গ হইকি না স্যার হইবে
0: বাহ বঢ়িয়া অভ্যাস টি আপনা রাখিছন্তি আপনা এই
1: অভ্যাস সবুলে খুশি লাগে পিলা মান সহিত যেতে মো সাঙ্গ হই যায় মতে বহুত খুশি লাগে মতে বি ভালো লাগে আর পিলা মান যেতে ঘর ভিতরে মোর বসি থাকি সমস্ত সাঙ্গ হইকি বসি থাকি মু টিকে তাঙ্ক পাই যায় বস পড়ে মতে ভালো লাগে
0: বঢ়িয়া বহুত বঢ়িয়া এবং তারঠু তারদ্র গটে বহুত ভালো সুবিধা হউছি কেবল পজিটিভ এনার্জি আপন পাইবে কিছু নেগেটিভ এনার্জি পাইবে নি যে মানুক আপন সাঙ্গ করচুন্দি কুনি কুনি পিলা মানুকু এমদি সমানক সদ সাঙ্গ হু থানতু মিঠা মিঠা কথা আমকু কহু থানতু শুনু থানতু কল করছিবার বহুত বহুত ধন্যবাদ রহিল ম্যাডাম
1: ভাই রহিলি নমস্কার
0: নমস্কার নেই যা সাথে আউ গোটিয়ে কল দেখা কি করছেন কোঠু করছেন আউ কোন কহছেন তাঙ্ক ছোট বেলার প্রকৃতি এবে মধ্যে তাঙ্ক ভিতরে কোন আছে নমস্কার আজ্ঞা গুড মর্নিং কি কোথলে কোঠু কোথলে
2: বাইবু কোথলে।

সুন্দর সুন্দর মেসেজ রে কেতবেলে সময় বিতি গলা জমা বি জনা পড়লানি, কিন্তু অনেক গুড়ি এসএমএস, অনেক গুড়ি সুন্দর সুন্দর গীতর ফরমাইশ বাকি রহিগলা সাথী, কিন্তু কোন করিবা, আমি সময় তো সময়র তাড়ের বন্ধা। তথাপি আপনার সমস্ত হৃদয় বহুত বহুত ধন্যবাদ। সুচিত্রা সেনাপতি শহীদনগর ভুবনেশ্বর আমাকে আজ মেসেজ করে, প্রফুল্ল প্রধান চৈতন্য চাঁদ কুয়ারপাড়া মানিয়া বন্ধুর মেসেজ করে, মেসেজ করে মঞ্জুবালা পাত্র, ভক্তিপ্রসাদ প্রভাত অসরলা পিচুকুড়ি খোর্ধারু মেসেজ করে, আমি পারসমণি বর্মা, হীরামণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা, নোখেলাল বর্মা, ভাটাপড়া ছত্তিশগড় সে মেসেজ করে আমি আজি গোটে সুন্দর মেসেজ করে, বিশ্বজিৎ ভাই নমস্কার, জয় জগন্নাথ, শুভ সকাল, অনুরোধর গীত বাজি পড়ুনি সেই আপনার পাখে দুঃখিত, কিন্তু ডেডিকেট করলে উর্মিলা ভৌড়ী, ক্ষিতিশ ভাই, প্রেমজী ভাই, সন্ধ্যা আপা, আমার সবু শ্রোতা বন্ধু মানুষ মেসেজটি করছেন, নিজের না লিখি না ভাই মেসেজটি করছেন আমাকে, দিবাকর সেঠী, ইয়েস দিবাকর সেঠী সিডিএ কটকরু সুন্দর মেসেজটি আমাকে করে, আপনার সমস্ত ডেডিকেট করে দিয়ে গোটে সুন্দর গীত বজাই দেছি এবে। আমাকে মেসেজ করে আজ সন্ধ্যারাণী সুতার মঠ সাহি পঠামুন্ডে কেন্দ্রাপড়ার, এবং তপন কুমার দাস কটকরু মেসেজ করেছেন, সবু সাথী মানুষ ডেডিকেট করে গোটে বিউটিফুল ট্রাক বজাই দেছি যা শুণবাকে চাইলে তপন কুমার দাস নুয়াপড়া কটকরু ফ্রম দ মুভি যোদ্ধা আকবর, এবং এই গীত সহ বিদায় নেছি আপনার মিউজিকাল হমসফর বিশ্বজিৎ থিলি সকাল এ পর্যন্ত আপনার সাংগে বহুত মজা, বহুত খুশি, বহুত এনর্জেটিক রহিলা আজির সফর আপনার সহ, এবং খাস করি ডাইল ইন লাইভ চিটচাট্রে আপনার এত সুন্দর সুন্দর মত আজির ট্রান্সমিশন কু বহুত বেটর করে দেলা, বহুত ভালো করে দেলা, বহুত বহুত ধন্যবাদ আপনার সমস্ত মতো আজ দিও বিদায়, মো পরে পরে আর্যে দেবী আপনার ফরমাইশ কু করবে পূরণ, শুণবে আপনার বিউটিফুল ট্রাকস আহ কহবে কিছু মনর কথা।

0: আপনি টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটাকু। সময় বর্তমান 11:50। শুনুছন্তি কেতোটি পুরোনা হিন্দি চলচ্চিত্র গীত, পরবর্তী গীত এই বিজ্ঞাপন বিরতি পরে।
1: নিকটস্থ বিদ্যুৎ কার্যালয় অথবা 1800-3453-718 যোগাযোগ করন্তু।

বন্ধু ওয়েলকম ব্যাক, টিউন করছেন্তি 100.4 আকাশবাণী এফএম রেনবো কটকু, দেবী প্রসাদ আছে আপনার সহিত। এন্ড সো আরম্ভ হয়ে যাইছি আজি চর্চারে, গোটে বাজি 10 মিনিট হয়ে সারিছি, আমার সমস্তঙ্কর ফেভরেট সো আরম্ভ হয়েছি, যেউথিরে আপন আপনক মতামত মো সহিত শেয়ার করে পারিবে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস মাধ্যমে। তবে সবুদিন ভি আজ বি দেবী প্রসাদ নিয়ে এসছি আপনার গোটে সুন্দর টপিক, সেই টপিক রে আপনার মতো মেসেজ করে পারিবে নিজ মতামত গুড়িক। তবে আজর টপিক বিষয়ে কই রাখুছি, আজর টপিক হচ্ছে আপন নিজের খাস দিন গুড়িক কেমিতি সেলিব্রেট করা পছন্দ করতে। তবে খাস দিন বা স্বতন্ত্র অবসর যে স্পেশাল অকেজন রয়েছে সেগুলিক পালন করা কিন্তু গোটিয়ে গোটিয়ে এক পরম্পরা নুহে, বরং আমার জীবনের বহুত গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা গ্রহণ করে। কাইকি না এই দিনগুলিক যেতবেলে আমি সেলিব্রেট করে এহা গোটি মেমোরি লেনরে তো আমার জীবনর রই যায়, তা সহিত আম নিজ লোক, আম বন্ধু, আমি ভালো পাওয়া সেই সব মানুষ সেমানক সহিত বি কিছু নিবিড়তা পড়ি থাকে সেমানক আউ আম সম্পর্ক ভিতরে সম্পর্কের মধ্যে মধুরতা আসে। সবুঠ বড় কথা হচ্ছে কি আপনার যেতবে এই ছোট ছোট জিনিসক সেলিব্রেট করতে, আউ খাস দিনগুড়ি সেলিব্রেট করতে নিজ লোক সহিত, নিজ ভালো পাওয়া লোক সহিত, সেতবে আপনার শান্তি এবং খুশি মিলে, স্মৃতি কু আপন সঞ্চয় করে পারন্তি। এবং সবুঠ বড় কথা আমি আম সংস্কৃতি এবং পরম্পরা কু মধ্য বজায় রাখিপারু। এর সহিত আমি জীবনরে পাইথিবা সফলতা এবং যে মানুষ আমি নেই আম নিজর বলে কুচু সেমানক সহিত সম্পর্কর সেলিব্রেশন মধ্য এই বাহানার হয়ে যায়। তেণু আপন নিজ জীবনরে এইসব খাস দিন যেমি আপনার বার্থডে হয়ে যাও, আপনার

বন্ধু ওয়েলকাম ব্যাক, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কাটা কু দেবী প্রসাদ আছে আপনার সহিত সো চালিছি আজ এই চর্চারে। তবে কিছু সময় পূর্বর মু আপনাকে কহুতলি কি খাস দিন গুড়িক আম জীবনরে কেতে খাস, এই খাস দিনকু খাস কহিবা পছরে খাস রিজন রহিছে, কাহিঁকি না এইসব খাস দিনরে আমি অনেক সারা মেমোরিজ কলেক্ট করু, অনেক সারা ভল পাইবা পাও, অনেক সারা এবার জমানা যদি এবার ট্রেন্ড কথা কহিবা তাহলে বহু সারা ফটো বি সেই খাস দিনরে উঠে, তেণুকরি খুশির মাহল রে আউ টিকে খুশি আড করা পাই আমি এইসব খাস দিনকু সেলিব্রেট করু। তবে আজর টপিক আপন আপনক খাস দিনকু কেমিতি সেলিব্রেট করন্তি। তবে এই ভিতরে আম পাখে মেসেজ অনেক মেসেজ আসি পৌঁছ সারিছি, প্রথম মেসেজটি কি করছেন দেখি নেবা। প্রথম মেসেজটি করছেন পূজা ভুবনেশ্বর রু। পূজা লিখিছেন গুড আফটরনুন দেবী ভাই, কেমিতি অছ? বহুত বঢ়িয়া আছি পূজা, আশা করছি আপনার বি বহুত বঢ়িয়া থিবে, আজ টপিক বহুত ভালো, বহুত বহুত ধন্যবাদ আপনাকে। সে লিখিছেন মো পাই খাস দিনর সেলিব্রেশন র অর্থ হচ্ছে নিজ লোকক সহিত কিছু সুন্দর মুহূর্ত বিতেবা, বড় পার্টি থারু ছোট ছোট খুশি মতে অধিক ভালো লাগে, পরিবার সহিত ভালো খাইবা, বন্ধুমানক সহিত হস খুশি কথাবার্তা কিংবা প্রিয় লোকক সহিত সময় কাটিবা, কারণ দিনটি কেমিতি পালন কলু তাঠু বেশি সেই দিনর সুন্দর স্মৃতি হি সারা জীবন মনরে রহিযায়।

ওয়েলকাম ব্যাক বন্ধু, টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটাকু। দেবী প্রসাদ আছে আপনার সহিত, সো চালিছি কিছু কথা কেমা করবে আজ চর্চারে, যেতে আপন আজ আমি টপিক রকিছে কি যেতবেলে আপনার জীবনর কিছু

0: हेलो
1: हेलो
0: नमस्कार किए कहते कौट कहते
1: नमस्कार उर्मिला
0: कार्यक्रम को बहुत बहुत स्वागत कम समय रही कौन कह निज गां को कहीं भल पाती
1: आमर नई कूल बसवार से मुहूर्त टा टे बे भल लगे से आम गाँ टा आमको बेस भल लगी था ठीक चार बाजला मान आम झील मैंने सब जा बस था ठीक धूप दिया टाइम मिला उठिकी आस
0: সেই সময়টা সাংগসাথী সহ ভারি ভাল লাগে
1: বহুত মজা লাগি থাকে কাইন সে বসবা ঘর ভিতর কামদন্দা ছাড়ি যাই সে কিছু সময় বসবার মুহূর্তটা আর সব প্রকার সাংগ মান ভিতরে আলোচনাটা সেটা বেশি ভালো লাগি থাকে গাঁ পাই নইকূলের যে সুলসুলিয়া পবনটা টিকে থিব আর তা সহ গাঁ মুন্ডর ফার্স্ট মন্দিরটা হি থাকে সেইটা বেশি ভালো লাগি থাকে গাঁ পাই
0: আচ্ছা বহুত বহুত ধন্যবাদ আপনার কল কলে আপনার গাঁর কথা শেয়ার কলে সাংগসাথী মিশিকি যাই গাঁর পরিবেশ কু উপভোগ করতে বহুত বহুত ধন্যবাদ আপনার সাথে কথা হয়ে বহুত ভালো লাগে টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রিন বকাটাক তেল সি তেল তাক তবে সময় ইশারা দেলে আজ পাই এইটি রখিবা ডাইল ইন লাইভ চিট চ্যাট কো তবে ডাইল ইন লাইভ চিটচ্যাটে আমার সহ অনেক সাথী যোড়ি হলে অনেক সাথী চেষ্টা বি করেছেন যোড়ি হওয়া তবে যে মানে আমার সহ কথা হলে যে মানে আমার সহ যোড়ি হওয়া চেষ্টা করেছেন যে মানে আমাকে শুণুছেন আমাকে বহুত বেশি ভাল পাইবা দৌছেন বলে এতে সারা কল করছেন ধৈর্য ধরিকি সমস্ত বহুত বহুত ধন্যবাদ আমার সহ এমতি যোড়ি হয়ে রইথান্তু এমতি আমার মানে আপনার ভাল পাইবা আমার প্রতি থাউ সববে আমার সহ কানেক্ট হয়ে রইথান্তু আউ কহুথান্তু দিল সি দিল তাক

মেসেজ ডিলিট হয়ে যায়, মোবাইল বদলি যায়, কিন্তু হাতে লেখা চিঠি পিঢ়ি পরে পিঢ়ি সেমতি স্মৃতি হি রয়ে যায়।

0: প্রিয়, আজ আমি কহুছে ইন্দ্রধনুর সাত রঙ। সেই সাত রঙ ভিতর কেউ রঙটি আপনার প্রিয়? হ্যালো,
1: জয় জগন্নাথ, নমস্কার।
0: জয় জগন্নাথ, নমস্কার, কি কহুছন্তি?
1: মু কহুতলি রাজেশ নায়ক ফ্রম চর্চিকা বাজার, জগৎসিংহপুর।
0: জগৎসিংহপুর চর্চিকা বাজার রো আপনাকু আমি স্বাগত জনাওছি, আপনি যে আমার সহিত জড়ি হইছন্তি।
1: আজ্ঞা,
0: কোন রহিছে বর্তমান রো পাগ জগৎসিংহপুর রে?
1: বর্তমানে তো পাগ টিকে খোলি যাইছে, টিকে হালকা খরা মারুছি, আর বহুত পবন দৌছি দক্ষিণ দিগরু।
0: আচ্ছা,
1: ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগুছি, ফ্যান চলাইয়াকু বি ইচ্ছা হউনি। আউ তখন পুরা মৌসুমটা পুরা চাঙ্গা আছে, আপনি বি বহুত বড়িয়া প্রোগ্রাম করছেন, আপনি বি চাঙ্গা আসছেন। আউ
0: ওকে, মৌসুম বড়িয়া আছে, সেইতি পাই আপনক মন বি ভালো আছে। আপনক মনরে রঙ লাগিছে ইন্দ্রধনুর রঙ, তা ভিতর কেউ রঙটি আপনকর প্রিয়?
1: আকচুয়ালি কথা কইয়া গলে গণি, মোর হউছি মেষ রাশি, আর মোর হউছি লকি কলর হউছি রেড কলর আর পিঙ্ক কলর।
0: আচ্ছা,
1: কিন্তু মোর যোটা আপন রাখিছেন্তি যোটাক আপনকর ইন্দ্রধনুর রঙ কথা, আকচুয়ালি ইন্দ্রধনুর রঙর মতে সবুটোর ফেভারাইট হউছি বাইগণী কলর।
0: কারণ
1: বাইগণী কলর হউছি আপনকর অপরাজিতা ফুল হউছি বাইগণী, গ্রহরাজ শনিঙ্কর কলর হউছি বাইগণী, তেণু মু সবুবেলে ইন্দ্রধনুর বাইগণী কলরটা ফেভরেট মানে। আউ অদরওয়াইজ মোর হচ্ছে মো ড্রেস পত্র সব রেড করে আর পিঙ্ক কলর করে, তারপরে যাই হোয়াইট কলর আসে। আউ
0: আচ্ছা, এতে এতে রঙ ভিতর আপনার রাশি অনুসারে রেড কলর আপনার ভালো লাগে বাইগণী কলর, গাধা বাইগণী কলর নাই কি?
1: শনিঙ্কর কলর আমি গ্রহরাজ শনিকে পূজা করু, মা দক্ষিণ কালীকে পূজা করু, তেণু
0: আপনি এতে কথা জাঁচি গ্রহরাজ শনিঙ্কর প্রিয় রঙ, মা দক্ষিণ কালীঙ্কর প্রিয় রঙ, এসব আমাকে আপনার কহিলে আজ আপনার মধ্যে বহুত বহুত ধন্যবাদ। কিছু বি জানিনি, আপনার জ্যোতিষ শাস্ত্র বিষয়ে বহুত কিছু আপনার জাঁচি বলে কহতি, সেইপাই তো আপনার জাঁচি শুভ।
1: বড় বড় এডুকেটেড লোক আছেন্তি, মু কিছু নুয়া, যে আপন বহুত বড়িয়া প্রোগ্রাম করছেন্তি, আপন মা সারলা ঘন্ট ওড়াইছেন্তি, রইলি ভণি, জয় জগন্নাথ,
0: জয় জগন্নাথ, জয় মা সারলা।

ওয়েলকাম ব্যাক ওয়ান্স অগেন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো কটক দিল সে দিল তক চলিছি খড়কার হ্যাঁ সাথী আশা ভোসলেঙ্ সঙ্গীত জীবনের বড় পরিবর্তন আসি যেত সে প্রসিদ্ধ সঙ্গীতকার ওপি নায়ক সহ কাম করা আরম্ভ করে ତାଙ୍କ ଗୀତଗୁଡ଼ିକ ଦର୍ଶକଙ୍କ ମନ ଜିତି ନେଇଥିଲା ଏବଂ ଆଶା ଜଣେ ପ୍ରମୁଖ ପ୍ଲେବ୍ୟାକ୍ ସିଙ୍ଗର ଭାବେ ପରିଚିତ ହୋଇଥିଲେ ପରେ ସେ ପ୍ରସିଦ୍ଧ ସଙ୍ଗୀତକାର ରାହୁଲ ଦେବ ବୁର୍ମାନଙ୍କ ସହ ଅନେକ ସୁପରହିଟ୍ ଗୀତ ଗାଇଥିଲେ ଦୁହିଁଙ୍କ ସଙ୍ଗୀତ ଯୁଗଳବନ୍ଦୀ ଭାରତୀୟ ସିନେମାକୁ ଅନେକ ଥର ଅମର ଗୀତ ଉପହାର ମଧ୍ୟ ଦେଇଛି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆଶା ଭୋସଲେ ରାହୁଲ ଦେବ ବର୍ମାନଙ୍କୁ ବିବାହ କରିଥିଲେ ମଧ୍ୟ

ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম ডানবকাটক দিল সে দিল তক সো চলিছি কিছি কথা কিছি গীত হ্যাঁ সাথী আম জীবন মধ্যে সাগরর তরঙ্গ পরি যেমিতি ছোট বেলে বৃদ্ধাবস্থা পর্যন্ত অনেক সংঘর্ষ সুখ দুঃখ আশা ও নিরাশার মধ্যে দিয়ে তাকে অতিক্রম করে আগক যাক পড়ে হ্যাঁ সাথী আউমানে সাহস হারতি না সেই মানে হি শেষে সফলতার শিখরের পৌঁছান যেমিতি তরঙ্গ পরি অবিরত প্রয়াস হি মানুষকে আগক নেওয়া মহান করে